0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিব লাগা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করবি বিপি হারিব দেশ জিতিব
1: এই জানকারী NTEP বার দি আছে
2: Good morning, my dear friends, my lovely and awesome listeners. Abni khan sabke program de swagat kare ase Agashvani Kohima FM Chagban 103 megahertz te apni khala ka host aur dost arjitam din logdai my dear friends ekta beautiful musical morning de apni khan sabke agos swagat kare ase aur aaj we put together a delightful collection of Bollywood songs that celebrates togetherness through melodies duets and choruses numbers so whether it is romance friendship or celebration this songs reminds us that music becomes even more magical when voices come together in harmony so my dear friends apni kanitia khorde thaki ase noli bi traffic ti thaki ase noli bi thara thari office de jabole taiyar kori ase noli bi kiti di ase kor korte thakile bi apni gan sobi relax korbi and let this evergreen and modern classics brighten your morning today পয়লা গীত আমি খান শুনি হব একটা রোমান্টিক নাম্বার 2016 লাগা ওয়ান অফ দ্য বিগেস্ট লাভ সংস এন্ড ইট ইস এডমায়ার্ড ফর ইটস হার্টফেল্ট লিরিক্স এন্ড সুথিং মেলোডি শুনি কিনা এনজয় করবি আতিফ ইসলাম গীত আর খরস মিউজিক দিছে আর্কো লিরিক্স মনোজ মুন্তাশিয়া

এলাকা মদুরাই ট্রাফিক থাকি আছে। মেজর জাংশন বা বিএচকিউ জাংশন দে উঠি এলাকা লাইট ট্রাফিক থাকি আছে। যদি আপনি খান অল্টারনেট রুট লোব মন আছে বলে টুইটার থাকি আছে বারা মেডিকেল মডেল আইজি আর লেডি মাইলস রোড। টিসবিকেট পর রাজ পয়েন্টে যা এলাকা মদুরাই ট্রাফিক থাকি আছে, রাজ পয়েন্ট পর ডিসবিকেটে আহি এলাকা লাইট ট্রাফিক থাকি আছে। ইতুলগা তিনটা অল্টারনেট রুট থাকি আছে, টিসবিকেট রাজু পয়েন্ট বক্স কাটিং এনে থেকে সেন্সেস পয়েন্ট আর ফুলবাড়ি খুজুজে লোকাল গ্রাউন্ড রাজু পয়েন্ট থাকি আছে। রাজু পয়েন্ট পর সেন্সেস পয়েন্টে যা লাগা লাইট ট্রাফিক থাকি আছে, সেন্সেস পয়েন্ট পর রাজু পয়েন্টে উঠে লাগা মদুরাই ট্রাফিক থাকি আছে। যদি আপনি কান অল্টারনেট রুট লোব মন আছে গেলে সেন্সেস পয়েন্ট এনে থেকে লাগা অল্টারনেট রুট লোব পারিব। হাইস্কুল জাংশন বা সেন্সেস পয়েন্টে যা লাগা আর আহা লাগা দুই দাবি লাইট ট্রাফিক থাকি আছে, আর এনএচএকে জাংশন বা সেন্সেস পয়েন্টে যা আর আহা দুই দাবি লাইট ট্রাফিক থাকি আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এইটুকুই থাকিছে আজি পুজোর লাগা ফার্স্ট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস, আর বিটু লাগা নেক্সট রিয়েল টাইম ট্রাফিক আপডেটস আনি দিয়া হব 10 বাজে আঠাতে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কাল চপি সিট বেল্ট লাগাই কিনা হেলমেট লাগাই কিনা ট্রাফিক লাগা সব নিয়ম মানি কিনা ট্রাফিক জ্বলাবর কারণে কই দিয়ে আছে। ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, কন্টিনিউইং উইথ আওয়ার প্লে লিস্ট, আমি কানি শুনি আব ওকে জানো ফিল্মরা এ আর রহমান বাদশাহ দনিশ পক্ষী শাশা দিরুপাঠি থাকেন সব লাগা অবস্থে। মিউজিক দিছে এ আর রহমান, লিরিক্স কুলজার, শুনি কিনা এনজয় করবি তাইখান সব লাগা অবস্থায় একটা খুবসুরত গীত।

0: See, already say she let everyone love your characters in different way. Man khushi is re apni man inspiration bram henge apni laga challenges kan man pawa gui de arne ara apni ge ekta hutu le munjaro apni do kun bra bishi motivate green ai shi ne libi encourage green ai shi itu comedian laga field de na
1: Muido, muko munjado, missi. There's not person to nai, manu to nai. Isor se. For me, it's God. Mui church pas shuru krishna mulai do journey do. To mui isor mui motivate krishna ki. Mui kilo le do, mui ko munjado na. Bacha dende. Miss mula family de dada chal chhoy ta sido. To mula dada sab guitar bacha ho jane de. And they can paint. They have the like so up talent ani dina se. To mui isor ye like rati de mami so bandhi program de do. I'm sure you talk to God as well in a
0: of
1: different
0: course.
1: Way.
0: Yes, yes.
1: Kali prayer no, man. So ye alak ways pa bhi thakob right. To mui iso ye koi. Ba mui man years inga mula life bhi nae to. Aji sak mui mula talent na jene. Gana kushle gana bhi awas ma pocha. Dance ko kada iso ye jene iso maaf kudi. Dance bhi ko na jene. To mui ekku field bhi bal nae. Guitar bhi bajao na jene. To mui iso bhi bishi things ya cooking to pare de. When it comes to talent, I have nothing. To mui iso yo dai question kuna do church and mui pishi participate kure do pula des ki tani ya le to mui don't realize kuna ki mula talent do itu des bina comedy kuna manu ye hasa ulila to last ye covid te maybe because covid la time de iso mui ye itu asti apni la do talent itu common dekhne ki because manu ye hasa do it seems dunya de sub talent dhora sikshi to mui aji ko mun jado iso mui motivate kushi
0: Pishipal jankari baishe. Acha aro apni ke ekta sawal hutibo. Apni laga personal life aro apni laga kam na. Apni dutu ke naga sandulan green na rakhe.
1: Padu bishi to bawe mahan comedian na life te kunai. Matlab just itu jokran kudo video banai do khatam tala life to inga noy. Hari apni itu question hunde to mui khushi baishe because man la life to be personal life ta to ase. We have to give time to our family na. To kinya balance kore do mui bishi bakto iso moromba mula video ano mai 1 hour nali 30 minutes na bitor khotong jai
0: okay
1: our best to mai script na banai mula dimag te kya ye mai pat ini koi de ola se ola odi bi na khot khotong gudu ai bisi de gola kaman kurilang kro aro the best thing is content creator wa do man do office ja no ido na to che ko tension nai mula time khotong wa se to wa se ngala time pe ngala tension nai Just that, kita apa tentang kau di dunia ini? Because man bitor beauty brands lah, dah lihat tu nama ini cream han, lipstick han, itu lah advertisement halal itu. Company yang buat demand kau itu lah time dia lagi dengannya mana.
0: Tu
1: kita tu je man dukai jai na, batan bi nak kain na, jai na 1 budget 2 budget dekau gastric han bi kain na. Tu ini apa jai tu kerana balance kau lagi jai ni jai lapor desi tu balance kau leh tuwe. It's not easy. Manura mala life to man easy singa sai de go pare de lui edit kro lagi na edit kro na man aro pathau lagi brand de to brand number itu to tik nai de apni reshoot kro lagi to inya na mala life to na it's not like mala hatte paisa ye se video banai se dikhai se paisa ye se inga noy babio lagi video kinga banau lagi babio lagi manu ye kinga ko la hasa lagi to babio lagi ruchi de bota se mala life te challenges inga face kro la
0: yo
1: mani je hi inga adjust kro na upai nai It's like that.
0: Okay, okay.
1: Simple as that.
0: Okay, bishi balance hai. Apne laga personal life aur apne laga ekdam sahi chule dena. Bishi apne bhi balance ko le bishi bal bra ja se. Thank you so much. Okay, ekdam bal sala advice. Bado ki thagi she apne la life te na. Apne han laga fan followers nui le bhi apne laga viewers kam bra.
1: Moi every time ini market han nui bhi kuch kuch inga han jaisi chule dena. Manu ani lopai. Ay, mo itulah man big fan asti, mo itulah followers asti, subscribers asti niya ko to. Iyos manu tayo show, tayo mo yee rest of the lock pa ina. Asino, apni dito give up kules ludo, give up kule na babyo day niya kasi.
0: Okay.
1: Because it seems mula story nuli mula ini video ang brawo naman nula life. Tayo depression tayo do, heal kasi yun. Aro kali tayo noy, manuhan mo yee inbox kure. Mo yaji mula life tayo man rough day show mo yaji Mui aja man, mula holiday mui jahar kau nengah taksi. Nulibi kau ikut tal life tu personal problem taksi. Tapi kandi umur jana taksi ingat ayam de. Mula video dikina mui tal life khusi kau disiup sih. To never give up. To mui bishi bal advice pado never give up. Itu pay. To do advice to mui manuanya bi common sih. Ki life tu ki face kau lui ki difficulties ayu lui never give up. Because আপনি গিভ আপ করছিল দ্যাট মিন্স তো আপনি শেতান কি জিতেও দিস না হলিউ আপনি গিভ আপ না করুন আপনি আগে গেছিল আপনার এনিমিস কিমান আছে এই তানে অভিয়াসলি তানে গিরব এটা ওরা নেভার গিভ আপ কম আছে বলে লিসনার্স আমি
0: ওকে বেশি ভাল এডভাইস একটা পাইছে আপনি আমার খুশি হয়েছে আপনি তো এটা তো হইলে একদম সফলতা কমিটেন আছে হইলে বি আপনি এই ফিল্ডে চুজ করা নাই গেলে তো আপনি কি প্রফেশন চুজ করলে ইচ্ছা থাকিছে
1: সফলতা কমিটেন তো নহয় এটা মই ট্রাই করেছি
0: ওকে
1: আই এম স্টিল স্ট্রাইভিং লাইক টু বি ওয়ান গুড কমিডিয়ান হলি বি মই এইটো কমিডিয়ান হোৱা নাই কিন্তু মই কি হ'ব মই দেখিছোঁ কিন্তু নম্বৰ ওৱান দুটা আছে
0: ওকে
1: দুইটা বি হাইট লাগে লাগি আছে
0: ওকে
1: নম্বৰ ওৱান হ'লে তো মডেল হ'ব মই দেখিছোঁ হলিবি ঈশ্বৰৰ মই হাইট তো ফাইভ টু দিছোঁ একদম খাটা দি দিছে হলিবি মানুহ মই ফটোৰে দেখি আনো মই ইমান লাম্বা আছে হলি মই ৰাস্তাৰে দেখি আনো আপুনি ইমান ছোট আছে আরে আইসে আইসে দিল্লিতে কিবা একটা তো ক্রু আসলে কল সেন্টারে বুঝেছি পাই না তো আই স্টার্ট ওয়ার্কিং আমেরিকান এক্সপ্রেস তে তো তাদের আর্ন করে দেখছে ইয়ানা গড়ে ক্রিসমাস টাইম দিয়ে আই না মই মার্চ দিয়ে ভাবল যে অমনি কফি তুই তো তো মই মোলা জব পিছাই দি না তো ঈশ্বর প্ল্যান দিয়ে দেখছি নাকি আপনি তো কেবিন ক্রুবি নহব আপনি মডেলবি নহব গড়ে চুপচাপ হই না কমেডিয়ান হবি বিদা
0: হই না হইলে ঈশ্বরে আপনাকে এই কমেডিয়ান বেশি সাকসেসফুল একটা আপনাকে বেস্ট গিফট আর এই মহান থ্রু ইয়র ভিউস থ্রু ইয়র ভিডিওস এই মহান লিসনার্স খান আর আপনি ভিউয়ার্স খান বি আমি হান দেখি আছে কারণে বেশি খুশি হয়েছে আপনি কারণে মহান সব নাকি বেশি খুশি হয়ে রাখে আপনি না লিসনার্স আমি হান ইয়াদের আসেন বই না বাজিত করে আছে আপনাকে আরও একটা সাবল হতিব আপনি লাগা একদম ইয়াদকার শো পারফরমেন্স না করে তো কোন থাকিছে এই লিসনার্স খানকে জানাই দিব পারব
1: শ্বোজ তো মই বেশি করি নাই সে হলে ইয়াত কার কইলে তো ই পোখ্রোজে পার্ক নাকি তার 2023 শো একটা রেখেছি মিস ক্রিসমাস লাগে আমি রেখেছি তো আই থট আই ওয়ান্ট গো মিস মুই মই অল্প স্টেজ ফ্রাইট আনতে আস তো মুই নিজের ক্যামেরা আনতে তো কি কম যাচ্ছে করবো পারে হলে স্টেজ আনতে তো মই না পারে বই লাগি যায় তো ওদের রাতে মই লাস্ট মিনিটে মই গিভ আপ করতে বলে ভাবি দিছি মই না যাও না যাও কিনা স্টেজ দিয়ে উঠে তো মাই গড দ্য ওয়ে ক্রাউড হান চিয়ার করে দেখি না মহিলা মন মই ইমোশনাল হয়ে যাচ্ছে আর মই এনে মানে ইমোশনাল তাতে আবার মোলা চকু পানি জমা হয়ে যাচ্ছে মোলা মন দিয়ে কি কমেডি খুদের ভাবে আইসি না জানে কি কলে আছে কোয়াছে কোয়াছে মানুষ মান হাসি আছে তো মই তোহান মানুষ দেবর না স্টপিং না তাহান হাসি আছে হাসি আছে তো মই তো আহিম মই কি চকস পি মারিছে মই নাজনে এই তো মান মেমোরি লাইক মেমোরেবল লাগছে মই কারণে মান ইয়াদগার না বিকজ মই জানি যাইছি না কি আচ্ছা মই নিজে ইয়ে ছুট্টু ভাবে না হলে ঈশ্বর আপনি সব কি ওপরে উঠাব কিনা আছে না এই কারণে ওদের রাতে তো মই কিতাবই পড়ব না পড়ব ইট ওয়াজ সো গুড
0: ওকে মান খুশি হয়েছে জানি না ইংরেজ আপনাকে একটা মৌকা অপরচুনিটি পাইছে একজন সেলিব্রিটি লওয়ারে না স্ট্যান্ড আপ কমেডি করব বলে আপনি এটু কোন লেটে পারফর্ম করব
1: এটু অপরচুনিটি হলে তো মই কপিল শর্মা শো বেশি চাই দেয়
0: ওকে
1: অ্যান্ড আই এম ভেরি ফন্ড অফ হিম মই ইনি কপিল শর্মা কৈছিলো তো আহ মোলা মা মুজি নম্বৰ ওৱান আছে তাৰ ৰিপিট শ্ব' চান ইনি চাই তো মই একদিন চান্স পাইছিলো তো মই কপিল শর্মালা শ্ব' দি যায় না মই কি কওঁ যাইছিলো তো মান নাগা মানুহ আমি হিন্দী জানি দেই কওঁ যাছ বিকজ তাহান বেছি ভাগটো ভাবে মান নাগালেণ্ডে হিন্দী নাশিকাই বাবে তো তো অতো দিন দিন মই যায় না মোলা হিন্দী ব্ৰকেন বি হুই কি হুই কপিল শর্মাই যায় না ইনি হিন্দী বা কথা কওঁ আৰু আই ৱান্ট টু শ্ব' হিম দেট না তুমি মোক ইনস্পায়াৰ কৰিছে হ'লে উই
0: ভেরি গুড মোটিভ মান খুশি পাইছে আপনি পাঞ্চ লাইন তো শুনি না মান খুশি হয়েছে ওকে আর একটা হইব সফলতা না সাকসেস কইলে তো আপনি তো এই কেন ডিফাইন করব
1: ফর মি সাকসেস খুশি তো চে মানুষ সাকসেস খুলে তো খালি পয়সা সাকসেস তুই রিচ হয়েছে তুই পাওয়ারফুল হয়েছে তুই সাকসেস কই না নয় ফর মি ওয়াট ইজ সাকসেস খুলে তো দ্য ডে আই মেড লাইক মিলিয়ন্স অফ পিপল হ্যাপি দ্যাট ওয়াজ মাই সাকসেস মোলা ভিডিও সান পিছি পাক তো মিলিয়ন ভিউজ হয় তো মই মিলিয়ন ভিউজ মতলব খালি নাগাল্যান্ড বাসা নয় হল ইন্ডিয়া আর ওয়েন আই চেক মোলা কিমান সাইড মই অডিয়েন্স টার্গেট ইউএস টিভি থাকে তো ইউএস আমি কমেন্ট করে থাকে তো মই এই দিন মই সাকসেসফুল হয়ে যাচ্ছে দ্যাটস ওয়েন আই গট লাইক সাকসেসফুল আর মানে কি খুশি করিস না সে মোলা লাইফতে সবচেয়ে ডর সাকসেস তো পাইছিস ফর মি দ্যাট সাকসেস ইয়া
0: তো আপনি লাগা ডিফিনিশন বেশি ভালো আছে সাকসেস করে না আচ্ছা আর একটা হরিব দুনিয়াতে একটা দেশ না কান্ট্রি দে যাই না পারফর্ম করবি আপনি গিয়ে গেলে আপনি কিলা দেশ চুজ করব
1: লাইক অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া
0: ইয়া
1: এনি কান্ট্রি গুলি তো মানে ভাবে মানে ইংলিশ কোনা জানে ভাবে মই এসপেশালি তো আই উড লাভ টু গো টু ইউএস
0: ওকে
1: এন্ড পারফর্ম ইন ইংলিশ
0: ওকে
1: ইংলিশ মানে একদম জুপ জুপ মার দিনা ওয়াই তাহলে ইউনে ইনি দেখাই দেবো মান তাহলে ইউএস অ্যাকসেন্ট প্র্যাকটিস করাই যাবো তুমি বিকজ দে আর সাম পিপল নাগাল্যান্ডে দে থিঙ্ক দ্যাট আই ক্যান্ট স্পিক ইন ইংলিশ অ্যান্ড দ্য রিজন ওয়াই আই ডোট মেক ভিডিওস ইন ইংলিশ কো মন যা মই কিলা হিন্দিতে আর ইংলিশতে না কয়ে গেলো মোলা অডিয়েন্স মোলা নাগা মানুষ আনি ফার্স্ট ওই তো ভিডিওতো পৌঁছাবো যাই আসতো মই এইটো কারণে মই নাগামিজ বা বানাই ইংলিশতে বানাবলে আসলে তো মোক পিলা বানাই থাকি অলি কোমার অকিন আছে কি এই তো মাইকি তো ইংলিশ কোনা যে ওটা হোস্ট কোনা দিব নিয়ে আসে তো আই ওয়ান্ট টু শো দ্যাট পার্সন এসপেশালি
0: ইটস
1: নট আ রিভেঞ্জ বাট ইউ নো কিতাও তো মান রিভেঞ্জ তো মালা সাকসেস বা দেখাও লাগে সে তো মই ইউএসএ পারফর্ম করি না ইংলিশ পে একদম জুপ জুপ জুপ হয়ে হ্যাঁ গ্রামার মিস্টেক হয়ে কি মিস্টেক হয়ে ইংলিশ পে মারি না যায় না উতলা নাম লুনা
0: মান খুশি আছে সব নেবি ইউএসএ তো সে যাবলে মন যায় আর মোর ওভার ওকে আপনি নিশিনা সাকসেসফুল কমেডিয়ান হবলে মন যায় বলে না আপনি লাগা ওয়েল উইশার ফ্যান্স আর সব কে কি সালা অ্যাডভাইস দিবলে মন যাব আপনি তো
1: Okay. See, like I said in the beginning, that ki I'm still not successful, but I'm still like maybe try crazy. Holy, my manuan kun kun itu journey start ko mun jae se itu ani moi ta ko mun jae do. Be patient. Number one salado. Apni han patient ho lage aru shide consistent ho lage.
0: Okay.
1: See, I'm sure you have noticed na lockdown na time de manu ishi YouTubers ekta family ni duita tinta do laise. Holy. বেশি বাকতো আধার ছাড়ি দিছে কিলে কলে তো তাহান পেশেন্ট থাকা নাই আর নম্বর টু তো কনসিস্টেন্ট থাকব লাগে নম্বর থ্রি তো আসলে তো আপনি কি লা ফিলতে আপনি লা নিশ্চিত চাব লাগে আপনি কি পাল আছে ইটু ইটু হালিব লাগে তো মই ফার্স্ট স্টার্টিং দিত সি ইউটিউবতে ভিডিও হালিয়ে তো একবার গ্রো করে গা নয় দে ইনস্টাগ্রাম দিবি আপনি লা ফলোয়ার্স একবার উঠিব গা নয় তো মান কিলে গিভ আপ করে দিয়ে কলে তো আয়া মই তো গ্রোবে করা নয় মানে মই ফলোয়ে করা নয় মোলা ভিডিও মানুষ চা নয় মেইন থিং তো মই রিয়েলাইজ করে তো মালা ভিডিও তো ইটা হালিও ইটা ভিউজ পাই না নয় দে আস্তে আস্তে গ্রো করে মোলা ইউটিউব পি স্টার্টিং তো মান স্লো দেখছে হলিউ একবার মানুষ জানি যাব সে না মিস মোলা সাবস্ক্রাইবার্স তো উঠে স্টার্ট হয়েছে তো এই মো একটা এডভাইস মানুষ দিও মন যাতো আপনি কেউ একটা স্টার্ট করছিল তো ফাট গিভ আপ না করবি না এনে পেশেন্ট থাকিবি আস্তে দিমাগ ঠান্ডারা উত্তু তো হি আপনি লা গোল এটু আসিল তুই ও তো এচিভ করলে তো তুই উপায় নাই দিমাগ ঠান্ডারা ইউ হ্যাভ টু বি ভেরি মই পেশেন্ট লা মানুষ নয় রে ইটা কেউ একটা খুলে ইটা একটা মই রিজাল্ট লাগে এগাল মানুষ আসল মই এটু এটু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া দাম দিয়ে মই একটা চিজ শিখা তো পেশেন্ট হলে শিখাইছে তো আপনি আনবি কিবা একটা স্টার্ট করেছিল তো প্লিজ পুরা স্পেশালি ইউটিউব লা জার্নি আর ইনস্টাগ্রাম দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাইছিল তো বি পেশেন্ট বি কনসিস্টেন্ট আর আপনি লা নিশ জানি বের হয়েছে
0: ওকে বেশি ভাল জানকারী পাইছে আপনি লাগা ফ্যান্স নহিলে বি ওয়েল উইশার্স না ফ্রম অ্যারাউন্ড বা আপনি কি বেস্ট কমপ্লিমেন্ট নিলে কমেন্ট দিয়ারো কি থাকিছে এই আমি লিসনার্স কাঙ্গে জানাই দিব পারব
1: কমপ্লিমেন্ট বেশি পাই দে হলে বি মই আই থিঙ্ক কমলিকা
0: ওকে
1: ইফ ইউ রিমেম্বার মই লাইক দ্য ক্যারেক্টার মই ফর্ম করছি 2021 দে ঠিক কোভিড লা টাইম দে তো ওই তো কমলিকা তো কি আছিল তো মই লথা লাইক্স না বানাই মই আপনি বি দেখি না দেখব পারে লথা আঙ্গামি ছাকে সঙ্গ সব তে হলে বি মই এই তো কমলিকা লা তালা এইটো কিবা তো ফেচটো বুকি না মই নাগালেণ্ডে কৰাপশ্যন লা ইহঁতে বেছি টপিক খান ডিছকাছ কৰিছোঁ মই তো মানুহান এইটো বেছি খুচি পাইছে আজিলৈও ৰাস্তা জালি দিওঁ মানুহান কমলিকা কমলিকাই মাতে মই আচনবি নামাতে হে কমলিকা কিলে কমলিকা লা ভিডিঅ' নাহালে ইঙা তো এইটো কমলিকা ইট চিমছ এইটো মানুহে বেছি ইম্পেক্ট কৰিছে তো মানুহান আজি তাক চে কমলিকাটো ইয়াত আছে না তো মেবি মোলা মই কমলিকা লা ভিডিঅ' আৰু বাপচ আনিব লাগে না তো মানুহান বা গিভ আপ নকৰো এই কমলিকাটো কোৱাৰ আই থিংক I should continue but I'm too lazy.
0: Maybe one is na sob nibi apni laga views kan saina sob ni man pacharolina tongor everyone listen to your or apni la video on people was saina na be inspire hui de even my own colony even I myself even our all around everyone sob nibi apni laga huni na man khushi bra enjoy gre bimar manam bi palu jai apni laga hasi amine na so thank you so much
1: thank you
0: acha apni laga mentor tukun ase aro apni ke dai bra na kenaga influence kurise
1: to mula mentor do chilo see I won't say ki mula mentor do kumba bahar jala mano singa no kore my mentor was from my family my brother to like I said mula dada chaitas to mano friends dikne dangola sitando tuño do মানে দাদা এই পুলিশ তে থাকে ওলা 2022 তে মরছি তো এদম দিয়ে মোলা জার্নি তো না ইউটিউব তে হলে মই পয়সা মান কামাই দেখছি গলা জার্নি তে পুঁজা নাই রে তো তে এভরি টাইম মই হতে তুই স্টার্ট শে কামা স্টার্ট শে ইংা তো তো মই এটাও হনাই ওর কি না এটাও হনাই বিস ইটস নট ইজি টু আর্ন অন ইউটিউব টু বি ভেরি অনেস্ট বিকজ ইন অর্ডার টু আর্ন স্টার্ট আর্নিং $100 হওয়া পিছিয়ে অ্যাকাউন্ট থাকে তো অ্যান্ড $100 ইস লাইক 8,400 সামথিং তো মই ভিডিও হন তো হালে আছে হলে ইটস নট ইজি ওকে ভিউজ তো মান কমতি কমতি যে ভিউজ তো বেশি পাই গলি তাহান $US লাই হিসাব দিয়ে তো না তো বেশি কমতি পাই তো মই দাদা ইয়ে তাই না বিকজ তাই তো মই গভর্নমেন্ট জব করে দিও আছে দাদা তো মিস তুই এনপিএসসি দিবি এনপিএসসি দিয়ে তো তাই মই তো কোন মই লাইক মই তাই কম যে আছে না কি কোন ইয়ে মই আর্ন করো একদিন তো ইয়াদে দেখছি তো মই তাই কয়েছে দে আরো আনাই হলে আইবলে আছে কত ঠিক মিলা $100K সাবস্ক্রাইবার্স হওয়ালা টাইম দে মোলাই তো আহিছে তো কিবা তো সিলভার বাটন
0: ওকে
1: এইটু আহি না মই রুখি আছি যাম দে দাদা মরিছে মার্চ 9 দাদা মরিছে এইজন দিয়ে মোলা পয়সা ঠিক মই $500 করে নাই কেম দে তো $500 করে অল্প তো বেশি আইব দেখছি তো মই তাই কম দেখছি কি মোলা পয়সা আইলেছি না তো হি ওয়াজ মাই মেন্টর ওকে তাই মই ওটাই কই না কি আবু তুই মানুহ কি মিস তাই পুলিচ তে থাকি সেই অভাৰ পুলিচ লাও তো কাৰণ আছে থাকি তালাতে না তো তাই মই সিহঁতে মানুহ কোনোবা তুই দিগদাৰ দি আছে একদম না তাই জানা পুলিচ মাৰ দিওঁ তো মই তাই কিমান কমপ্লেইন দিওঁ না কি এইটোৰ দি আছে এইটোৰ দি আছে তো মই কৈয়ে থাকি হয় মানুহ ইহঁতো কি সিহঁতো কয় তাই মই সিহঁতে কয় কি কৈ থাকিছিলো মানুহ নিচে নাযাবি আগে চাই নাযাবি এনে কয় হি ৱাজ মাই মেণ্টৰ বিকজ মই সবচে মন বিষা দো মই চিলভাৰ বাটন তাকে দেখাব পৰা নাই আৰু মই তাকে আজি কওঁ মন যাছে কি আয়া মই এতিয়াতো আৰ্ণ কৰি আছে মোৰ ঘৰতে আমাৰ ইয়ে চাহে দাদা ইয়ে চাহে মিজ মোৰ ঘৰ বনাই লৈছে মই তাই কম যে আছিলোঁ নাপাৰে হ'লে বি তাই মই ওতো মই ইমান মল্ড কৰি না মই এডভাইচ আনি না আদো না মই নাপাহৰো কেতিয়াবি তো
0: বেছি খুচি যে উইদিন দ্য ফেমিলি হ'লে বি আপুনি ইমান ইনস্পিৰেশ্যন দিয়ে না আজি আপোনাৰ মেণ্টৰ ওৱান অফ ইয়ৰ ব্ৰাদাৰ তাইৰ কাৰণে আজি থ্ৰু হিম ইনস্পিৰেশ্যন পাই না আহিনা আজি খাৰা কৰিব পৰা তাইকে বি ইমান থেংকছ আছে আচ্ছা সেন্স আপনি তো হুঁচিলে দা একটা দ্য কুইন অফ মিমিক্রি কই সব ভানিবি তো আজি আমি হালা লিসনার্স কাঙ্গে আপনি বি আপনি লাগা মিমিক্রি অলপ আমি হেঙ্গে মাল আকাশবাণী লিসনার্স সব মানিকে হলাই দিব পারব আপনি লাগা আপনি তো সেন্স কলিনে আনটি বি ইসে আপনি তো কিসিম কিসিম বেশি কিবা কথাবি কই বেশি পালরা তো আপনি হালা লিসনার্স কাঙ্গে একটু ঘুরি না হলাই দিব পারব
1: এখনাই দিব তো আমি একদম সরম কথা আছে হলে বি আজি একদম আকাশবাণীতে আহি কেনা এদিন নকরি না জেলে তো কত অফকোর্স আই উড লাভ টু অ্যান্ড মুই মুলাই লিসনার্স আমি তো মুই নামর তক মুই এন্টারটেইন করব
0: ওকে ওকে যা লিসনার্স কাম বি আপনি লদে পিছি চনকারি জানি বলে মুই চা আছে আপনি রো রেডিও হুনি না না হুনি না
1: হিও রেডিও তো মুই বাচ্চা আলন্দর আমালা রো হুনি না আছে
0: ওকে মান খুশি
1: নেমে মান টিভি নাই তো রেডিও ফর আস ইট ওয়াজ লাইক ওহ এনে এইটো তুমি দিবই মিমিক্রি তো শুরু হয়েছে
0: ওকে তো মাও খুশি তো আজি আপনি আইছে আর একদম আমি কারণে একটা প্রিভিলেজ পাল আছে আপনি আমি হলো লিসনার্স কান কারণে আকাশবাণী লাগা টিউন ইন দিকে না করি মিমিক্রি করে অল্প দেখাও পারব লাইক উইথ সাম নাগা ডাইলেক্টস
1: মই কম যা তো বাচ্চাম দিব মই অল ইন্ডিয়া রেডিও হুনে নাইছে হলিউড ইট সিমস ইচ্ছা তো অল ইন্ডিয়া রেডিও তো আকাশবাণী হয়েছে তো মই এনে বাচ্চাম দেখি লার্ন করছে এনে বিশামিছি মই এনে মনালা পিছে পিছে মিমিক্রি তো তাদের উপর থাকে তো তো ফার্স্ট তো ইমখ্যং বা স্টার্ট করো অ্যান্ড ইমখ্যং পিপল প্লিজ ফর গিভ মি মুই মিস্টেক করেছিল তো তো ইটস লাইক দিস হাছু আকাশবাণী কহিমা ছিং না থেও শাক মুখাই শিছ নেক্সট হলে তো আও ইপা হি আকাশবাণী কহিমা সিরাক পাফু পাচিন স্টার চাঙা দোয় নেক্সট হলে তো ছেকে সাং হেনু হি আকাশবাণী কহিমা আচ্ছা থে নি হে এবালে পুঙ্গু পাচি ই প্রধান শুরু সি দে নেক্সট ডে নেপালি নমস্কার ইউ আকাশবাণী কহিমা ইউ নেক্সট উইল বি সুমি হিয়া অল ইন্ডিয়া রেডিও কহিমা আজা সাবলি নাই শিপ চাই সে হিমকে আকাশবাণী লা নংক টিউন ছিল না যা জানি নে তবে মো হাপায়া আকাশবাণী কহিমা ফম কাপচান ফাংশা দুইটা লোথাতে কুই দিব সিচ অল ইন্ডিয়া রেডিও কহিমা মেজর খোয়ে ই থান পিয়ালা
0: বেশি খুশি হয়েছে আপনি লাগা ভেরাইটি আপনি লাগা ট্যালেন্ট খান আপনি শুনে পড়ে আদৌ বেশি থ্যাংকস আছে আপনিকে আমি হান গেলে বা কার্যক্রম সবাব নাকরাকে রে আপনি আমি হান লাগা লিসনার্স খানকে একটা মেসেজ দিব পারিব
1: ওকে ফার্স্ট অফ অল মই লিসনার্স খানকে মই মেসেজ না দিয়ে আগে মই একটা কমন যাদ আকাশবাণী কহিমাকে আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক দ্য এন্টায়ার ক্রু অফ আকাশবাণী কহিমা বিকজ মই ইউনো গ্রোয়িং আপ like I said, my Kali radio ni na utyalas de. I la dream do my video bi banai na se. Apnyan maybe dikshna nai na jene holi bi my alag alag bokatora. You know my character bokato. My itu akashwani koi masi sob alag alag trap banai na se. To my kita bi banai mula sapna diwi ki my dina hina hostel bi apnyan la de bui na my interviewing ati bui na. To this is such a, you know, mula life team mo ini ta achievement aro pile she kuna mo itu apni ani kom jasi to. Thank you so much for having me there. So kwan isna apni an key dream kre believe kre pai jabo ko to aji ekta do itu aste. To if I'm coming to Akashwani Kohima, maybe someday mo Kapil Sharma kwan isna apni an sab mo ye Kapil Sharma show de dikhe pare.
0: Okay,
1: to mo viewers aro mula because kuma do mo YouTube tu halu la si to karne mula listeners ani to kom jado. Apnian ki dream kurina se kitabi give up na kurwi apnian achieve kro gle do isori milawi aro apni la goal do mix kurina apnian achieve kro gle do definitely to achieve kro holiwi apnian adara stara moina paro manuam ra apnian to otai lockdown kro duniya de ko lockdown na kurina even ambani tala enemies bishe se to moi ambani la example kilo achil duniya de sabse richest to tai se to man nishna ando mando chutu mutu mano mando dai nga face kre discourage jo holiwi kitabi discourage na hui but apni na goal de focus kruwi apni ki wi ki la manu wi apni chutu thagi wi apni dhor wi mo yi wi manu plan manu plan manu kuina mo yi man niche ki raina to apni icha apni la hide karne tu insecure thagi opare apni la gorde paisa nai kuna insecure thagi opare gorde bat nai kuna insecure thagi opare lui mo kom jado isor do sob la life te tewa banai chu mani na to food on your table do ayo ayo itu gane ki tewi hop na chari wi itu kom jase aro number 2 do love one another because I think na apni sawle kiman pucha thai shulu na ek bar tula sukura udu manu hi na love thalina tu thai do you will start loving that person it was love is the greatest of all guna so is our bible divina to love covers everything love can conquer anything so please apni manu hi hate kul es lo udu love to first apni la sukura ni na cover kul lu dise tu duniya da sab sundur dikhi jao কিমান সাউলে পচা কিলে আমাৰ এটা বাচ্চাকে জনম দিয়া তাম দে তালা বাচ্চা কিমান সাউলে পচা থাকিলো তাই ডিচেবল পেদা হৈছো বুলি ওতো আমাৰ দৌ তালা বাচ্চাটো দুনিয়াতে সবচে সুন্দৰ লাগিল এইটো নিচিনা ঈশ্বৰ বা মানে দুনিয়াতে আনি দ মই কিমান সাউলে বিয়া থাকিলো ঈশ্বৰটো সবকে ইকুৱেলি খুচি পাই না এইটো মৰম কৰিটো কওঁ যে আছো মই চ' দেটছ ৱাট আই ৱান্ট টু টেল মাই লিচনাৰ্ছ চ' অপৰচুনিটি ল'ব যে আছে মোলা লিচনাৰ্ছ চান কিমান নাগালেণ্ড ডিষ্ট্ৰিক্ট কিমান আলাগ আলাগ জেগাতে থাকি না এইটো আজি শুনি আছে apnian itu colony aunties la videos haina inspire hoina thakisilu do I want to thank you so much there because my videos hande kui thakilu bi bawa ko hunja to ko na praise na itu raji moi apnian ye thank you des na apnian kane moi aji ku na situ ase na ko hunja se
0: ke thank you so much apni logo de ekdam bachit pal kuri na pishi khushi pashe aru apni ke pishi dhanyawad di ase de mai ke manu karyakram da hina amenge pishi pal bra entertain kriyane thank you so much
1: thank you so much de
2: তো লিসনার্স আমি খান আজি শুনি পাইছে মিস আসেনো ভিলি আইএমই লগতে কথা বার্তা তাই লাগা জার্নি আর আশা আছে শুনি থাকে সব মানু মন খুশি পাইছে কালি আর একই সময় শুনি পাব উইমেন এন্টারপ্রেনার্স ওপরে বাকি মানু লগা আওয়াজ কার্যক্রম ধন্যবাদ।

0: FM 103 megahertz.
1: Good morning. Iti ami dia se ekarobaja thalaka real time traffic updates. Mongkula pra BHQ junction de ja laga heavy traffic thaki ase. BHQ junction ba Mongkula de ja laga light traffic thaki ase. Jodi apni khan alternate route lobo mona sikule All Minister Seal Jail Colony laga lobo pariba. BHQ junction ba major junction de ja laga heavy traffic thaki ase. Major junction ba BHQ junction de uthia laga light traffic thaki ase. Itu laga Twitter alternate route thaki ase. Baramedical Model IG aru Lady Miles Road. DCP gate par Raju Point de ja laga moderate traffic thaki ase. Raju Point par DCP gate de ahia laga light traffic thaki ase. Aru paki Raju Point to Census Point, High School Junction to Census Point, NHA Gate to Census Point. Itu tinda sopte ja roha sopi light traffic thaki ase. To my dear friends, itu hi thaki che aji pujo laga ekar baja thalaga real time traffic updates. Apni kan sopi seat belt lagai kina, helmet lagai kina, traffic laga sop niyom mani kina chola boli kani kui diye se.
0: FM Traffic Band.
2: 103
0: MHz. News, music and entertainment. FM 103 MHz.
1: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Abnikan soke program ni swagat kuri ase. Agajwani Kohima FM Dragoban 103 MHz te. And my dear friends, it's now time for your favorite live phone in Hindi film songs show. Aro ইতিয়াপর লইকিনা পুরা এক কুন্দা গানে আপনি খান সব দায়া করে থাকিবে আর মই অমিত কুরেসা আমি খান লাগা লিসনার্স কান লগে কথা পাতি কিনা একটা কনভারসেশন লইকিনা আমি খান সবই আপনি খান লাগা আলাগ আলাগ জানকারি বিল হব আর উই উইল ডেফিনেটলি লিসন টু সাম অফ ইয়ার ফেভারিট সংস রিকোয়েস্ট ওয়েদার ইউ আর লিসনিং ফ্রম হোম আপনি কাম কুরিয়া জায়গাতে নইলে বি অন দ্য রোড অর এনজয়িং ইয়োর ডে উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস. This program is all about you. Ami khan laga awesome listeners khan laga thaki ase. Pick up the phone, call us live, dedicate a song to someone special, share a cherished memory, celebrate a birthday or anniversary, or simply let us know how your day is going. We'd love to hear your voice on the air. So my dear friends, phone number hotai nishina ase, apni kan sobi jani ase. Phone number kui diye se 0370-224-3036. Alright, but phone number kui diye se 0370-224-3036. Tadi apni kani call kuri na, ami khan logote apni khan laga request mangibo paribo. So my dear friends, we'll take a short commercial break and we will be right back with your phone calls.

0: Well, my dear friends, itu nuhat amne jeta apni khan laga call ahi ase. Hello.
1: Hello, sir, namaskar.
0: Hello, namaskar. Kun koi ase?
1: Ji, sir, main Bimar Basmat ke sir Bimar Basmat ka.
0: Achcha, Bimar Basmat re program mein swagat kuri ase. Aur aaj ki kaam kuri ase aaj?
1: Aaj sir dukan pe aaj sir dukan pe kuri kaise dukan pe banana kuri ase.
0: Achcha, aur kini ka reception kini ka ase aaj?
1: Aaj gharam ase sir.
0: গরম আছে আৰু আপুনি ৰেডিঅ'ৰ পৰা শুনি আছে না মোবাইল এপ পৰা শুনি আছে আচ্ছা ঠিক আছে তো ক'ব আজি কোনটো ৱালা গানা শুনিব মন যায় আছে মই চাই আছে বাচ্চা বচ্চা ফিল্ম মই কি চাল লগা আছিলে বচ্চাটো কি চাল লগা আছিলে ঠিক আছে অভিজিত অভিজিত লগা বস্তে না অভিজিত লগা বস্তে না বচ্চা লগা টাইটল চাওঁ ৰাইট ঠিক আছে আৰু কোনোবা নাম ল'ব মন আছে আপুনি
1: অঞ্জলি বসুমতারী সুনীতা বসুমতারী আর আছে ধরমবীর আছে পূরণ বর্মা আছে আর রমেশ প্রজাপতি রাকেশ গোল্ডি আর শিবা লোহার আর আমার বহুত নাম থাকিছে পাহৰি থাকিছে সবকে নিমিত কৰিছো আৰু লগতে আপোনাকো কৰিছো স্যার
0: আৰু ঠিক আছে
1: আৰু নামটো পাহৰি থাকিলে
0: আচ্ছা
1: বিয়া আমি গগৈ
0: আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বিমল বসুমতারী আপনি আজি লাগা ফার্স্ট লাকি কলার থাকি আছে তো আপনি হি রিকোয়েস্ট কৰা লাগা কি আমি খান হনি হব দে ওকে বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে বিমল বসুমতারী ধেমাজি আসামরা আর তাই রিকোয়েস্ট কৰা লাগা গীত আমি খান শুনি হব পচ্ছা ফিল্ম রা অভিজিৎ কোয়া গীত আর খরচ মিউজিক দিছে আনু মালিক লিরিক্স সমীর শুনি কিনা এনজয় করবি আর তাই নাম লওয়া সবকে এই গীত ডেডিকেট করে দিয়েছে তো আমি খান সব মিলি কিনা শুনি হব

0: Well, my dear friends, আমি খেলো ওদের নেক্সট কলার থাকি আছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, হু ইজ কলিং?
1: গুড মর্নিং,
0: গুড মর্নিং।
1: তনুশ্রী বাত করে রহি হু, গ্রাম গনারে জেলা সতারা মহারাষ্ট্র সে।
0: ওকে তনুশ্রী, প্রোগ্রাম এ স্বাগত হ্যায়। ইয়েস তনুশ্রী, প্রোগ্রাম এ স্বাগত হ্যায়। অর বতাইয়ে, আজ কোন সা ওয়ালা গীত সুনা চাহুঙ্গা?
1: ফকিরা,
0: ফকিরা। ওকে, ক্যুঁ ইয়ে ওয়ালা গানা? কুছ খাস বাত হ্যায়?
1: জি সর, কুছ নেই, পর হ্যাঁ, আজ মেরা জন্মদিন হ্যায়।
0: জন্মদিন হ্যায়
1: জি
0: আপকা?
1: জি।
0: ক্যা বাত হ্যায়, বহুত বহুত জন্মদিন কা মুবারক। অর বতাইয়ে, কোন সা ওয়ালা গীত, মতলব ফকিরা ফিল্ম সে?
1: মেন গা কে সুনাতি হুঁ স্যার।
0: কোন সা ওয়ালা?
1: মেন গা কে সুনাতি হুঁ।
0: আচ্ছা চলো।
1: দিল মে তুঝে বিঠা কে, কর লুঙ্গি মে বন্দ আঁখে, পূজা করুঙ্গি তেরে, হো কে রহুঙ্গি তেরে।
0: ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায় তনুশ্রী। আপ ইতনা মতলব শখ হ্যায় ক্যা গীত খানে মে?
1: জি স্যার, মে ঘর মে ভি গাতি রহতি হুঁ। অর
0: আপ মিউজিক ভি শিখাতে হো, মতলব পড়তে হো?
1: শিখতি হুঁ স্যার, শিখতি হুঁ।
0: শিখতি হো, ঠিক হ্যায়, ঠিক হ্যায়। তো থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী। অর কিসে কা নাম লেনা চাহুঙ্গা?
1: জি জি। অর স্যার, আপ হলে কাফ হে
0: জি।
1: और कल मेरे दोस्तों ने मुझे याद किया था, भगवान सिंह परमार है जो बहुत अच्छे से मुझे बिटिया कहते हैं, मुझे बहुत अच्छा लगता है। और रमेश प्रजापति है, उन्होंने भी कल मुझे विश किया था, तो उनको भी डेडिकेट रहेगा। और अमोल भट्टाचार्य है, और हमारे सभी श्रोताओं को लाइव सुन रहे हैं।
0: और एक एक एक लिसनर का नाम आप छोड़ दिया, प्रेम सिंह
1: ससुरी। सॉरी, मैं भूल गई,
0: अभी मेंशन किया था आपका नाम।
1: सॉरी सॉरी सॉरी सर, मैं भूल गई, प्रेम सिंह ससुरिया, उनको सॉरी बोलती हूँ।
0: कुछ नहीं, ठीक है। तो ठीक है तनुश्री, थैंक यू सो मच फॉर कॉलिंग। आपसे बात हुआ बहुत अच्छा लगा, और आज एकदम बिल्कुल बढ़िया दिन रहो, और बेस्ट विशेस वंस अगेन।
1: ओके बाय बाय।
0: ओके बाय बाय। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ধনুশ্রী ফ্রম মহারাষ্ট্র, আমি খান লাগা একটা রেগুলার লিসনার থাকি আছে, তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান যাতে শুনি হব, লতা মঙ্গেশকর আওয়াজতে আমি খান হি ফকিরা ফিল্ম আমি খান শুনি হব। আর তাইটু গীত সব তাই নাম লওয়া সব কে ডেডিকেট করে দিয়েছে মিউজিক, আর লিরিক্স দিয়েছে রবীন্দ্র জৈন। ফিল্ম আছে ফকিরা।

0: Well, my dear friends, we have the next caller with us. Hello.
1: Hello, sir.
0: Hello, Sunita Basumatri.
1: Hi, sir.
0: Program is swagat kuri ase. Aro kobo, aji kunu geet hunibo mon jaye ase. Hello, yes. Hello.
1: Hello.
0: Yes. Film laga naam kobo.
1: Jakhmi dil se name to anubo kosle sir.
0: Film laga naam kobo.
1: Zakhmi Dil.
0: Zakhmi Dil.
1: I am going to ask you to ask me.
0: Achha, Zakhmi Dil ase. Aro kundu geet.
1: Khushiyon ka mausam.
0: Khushiyon ka mausam. Achha, I am going to choose geet. Ase. Aro kun geet geet kuri dibo mon ase.
1: I am going to ask you okay, sir.
0: Achha, I am going to ask you. Aro aji kiniga sell kiniga jaye ase.
1: Bhale ase, sir.
0: Okay, thik ase. To apni request kore laga geet hunibo. দে
1: ঠিক আছে
0: স্যার ওকে বাই
1: ওকে বাই
0: তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খানলাগার রেগুলার লিসনার থাকি আছে সুনীতা বসুমতারী পোকা জানব্রা তাই রিকুয়েস্ট করলে গীত আমি খান শুনি হব জখমি দিল ফিল্মরা কুমার সানু আওয়াজতে মিউজিক দিছে ঋষিরাজ লিরিক্স সমীর আর অঞ্জন শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

Well, my dear friends, মানতে আজ আমার কিছুমান হিন্দি ফিল্ম গীত প্রোগ্রাম শেষ করে দিয়েছে। মই উম্মিদ করে আছো আপনি খান সবই শুনি কিনা এনজয় করে থাকিব। এতিয়া 1 বাজে হওয়ার লগত আপনি খান দিল্লির পর রিলে করে দিয়া FM Rainbow শুনি হব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট আওয়ার্স এহেড।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনো সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি জানকারী NTEP পর দি আছে।
1: FM Dragon Band
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragon Band
1: FM 103 MHz.
3: Hello lovelies, welcome back once again to another brand new edition of Local Artists here at Agashwan FM Dragon Band 103 MHz. I'm Yaja Rongti, and yes, without any further delay, let's start the program. Alright, those are songs from our very, very talented local artists. Coming up, we have Verizonio Koto with the song My Summer, followed by, once again, Verizonio with Tumtum Jamir. And the song is Down That Road.

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 하지비아 listeners, 안녕하세요. 가시원 FM 드래곤 103 메가헤르츠. 아리아데이디아 소마니디아세 리얼타임 디코이마 트래픽 레가 장거리. 위디아세 몽골라 to PHQ Junction, 아로 PHQ to Mesa Junction. 이도 라스타 칸디 이디아 트래픽 라이트아세 할가아세 아야 라가비 자 라가비. 아로 DCP to Raza Point 마주디올레. Northbound or Southbound 이도 두이다디비 트래픽 도 모더레티아세 야니 트래픽 도만 비시비 노에 아리만 컴티비 노에 액타 히사압디아세. 아고 알락 라스타 로고리도 DCP to Raza Point. 노리바 박스 카링 to NHK to Census Point. Noliba Pulpari to Kotuzi Ground to Raza Point. Ito Rasta Gan Luo Paribo. Raza Point to Census Point. Our High School Junction to Census Point. Our NHAK to Census Point. Ito Rasta Gan De Ahia Lagabi Our Ja Lagabi Traffic to Halgahi Ase. Ito Ase Real Time De Amnyan Kohima Traffic Laga Jangari Hunile Ago Ide Agi Praina Program Aniti Ule Ase Yade Rural Connect.
2: Puilang আজি আমার বস্তি প্রোগ্রাম হুনি থাকে বিলাক সবকে আমি খালা প্রোগ্রাম দিয়ে স্বাগত করে আছি। আজি রুরাল কানেক্ট প্রোগ্রাম দিয়ে কবলে কথা তো রাইটস অফ এ গার্ল চাইল্ড এটো উপর দিয়ে কথা কই আছে। আমার দেশ ইন্ডিয়া এটো চাইলে মানে ডেমোক্রেসি সবচেয়ে ডাঙরওয়ালা ডেমোক্রেসি এটো পৃথিবীতে থাকিয়া কই থাকি আছে। এটো নিচিনা আমার দেশ দে পপুলেশন সাহিজা দে সবচেয়ে পেশিওয়ালা ছোট বাচ্চা খান কাম দি লাগাই থাকে এটু বি কই থাকে। ছোট বাচ্চাবিল উমর ছে সাল পর লেগে না 14 ইয়ার্স এটু খানবিল চাইল্ড লেবার তাদের কাম লাগাই দিয়ে না করে থাকে আমি খান ঠিকই পাই আছে। আসল করে কিনা এনেকা ছোট বাচ্চাবিল খান তো হইলে তার খান স্কুল দি লেখা পড়া শিকি থাকি বলে লাগা নইলে বি খেলি থাকি বলে লাগা হোম হয়ে থাকি আছে। কিন্তু তার কাঙ্গে জবরদস্তি কাম দি লাগাই না এডুকেশন ঠিকঠাক পাব না পারে আর চাইল্ড লেবার কাম করে থাকি এটু ঠিকই আছে। আর ছোট বাচ্চা লাগা মাজুদি বি সালি বাজা খানবিলাকে পিছি কিছুমান কাম দি লাগাই দিয়ে না তার কাঙ্গে চাইল্ড লেবার কাম করে থাকি তো আমি খান কব পারি আছে। এটা আজিকালি তাক বি সুপ্রিম কোর্ট জাজমেন্ট লাগা হিসাবতে চাইল্ড লেবার তো পুরাপুরি হাতাব লাগে এনেকাতো কই কেনা আছে। সরকার লাগা সেক্টর দিবি হবি নইলে বি আন অর্গানাইজ সেক্টর কে লাগা সেক্টর দি হলে বি ছোট বাচ্চাবিল খানকে এনেকা কাম দি লাগাই দিয়াতো রক্ষাব লাগে বন করব লাগে এনেকাতো কই কেনা আছে। কিন্তু এতিয়া তাকবি একো কাম চলিব না পারি কেনা এতিয়া আমার দেশ পুরা দে হিসাব করেছে বলে 44 মিলিয়ন বা 100 মিলিয়ন ইমান বাচ্চা দেশ পুরা দে চাইছে বলে এনেকা চাইল্ড লেবার কাম করে থাকি থাকিব পারে আছে। আসল করে কিনা ছোট বাচ্চাবিল 4 সাল পর লেগে না 15 সাল মা যদি থাকিবিল তো হইলে এনেকা কাম দি লাগা বলে নালাগে এটাতো কই কিনা আছে। আর এনেকা কাম করে বলে দিয়াতো ডিসক্রিমিনেশন নইলে বি এবিউজ করে লাগা নিচিনা কই থাকি হইলে বি এটু একো হিসাব দিবি নাই। আর ছোট বাচ্চা কাঙ্গে এনেকা কিছুমান জায়গা খারগানা নহিলে বি খেতি বাড়ি আর ডোমেস্টিক লাগা ঘর কাম ছোটমুটো এনেকা সব জায়গাতে তারাঙ্গে লাগাই কেনা থাকি তো আমি গান থাকিব পারে আছে। এতিয়া আরবান পালে চাইলে মানে মানে জেলা ডাঙর এনেকা দি হইলে বি ছোট বাচ্চা কানগে কাম করে বলে দিয়া এটু বেশি থাকিব পারে আছে। এটু নিচিনা বস্তি জায়গাতে হইলে বি সালি বাচ্চা কানগে উমর আগো ডাঙর নোহা লাগা কাম করে বলে লাগা অমেয়ার নহই কেনা কাম দি লাগাই কেনা কাম করে বলে দিয়া এটু চাইলে আমার দেশ ইন্ডিয়াতে বেশি ঠিকই আছে। আসল করে কিনা এটু কি কারণে আছে কইলে বাবা মা কান নহিলে বি বস্তি মানুষ কান এটু এলিটারেট হওয়া নিমিত্তে মানে লেখাপড়া ঠিকঠাক না জানিয়া নিমিত্তে নহিলে বি তার কান থাকিয়া লাগা পরিবার আর তার কান প্রপার্টি থাকিয়া নিমিত্তে এনেকা পিছিওয়ালা হয়ে যাতো আমি কান ঠিকিব পারি আছে। এটু নিমিত্তে ছোট বাচ্চা কাঙ্গে কেনেকা এডুকেশন দিব নইলে বি তাকানলা গাও হেলথ নিমিত্তে কেনেকা ধ্যান দিব লাগে হাইজেন নিউট্রিশন এটু কান একো না জানিয়া নিমিত্তে ছোট বাচ্চা কাঙ্গে এনেকা কাম দি লাগাই গান কাম করে বলে দি থাকি এই আমি খান টিকি পাই আছে আসল করে কিনা ছুটো পাচা খান লাগা আধিকার এই চাইলে মানে তারখান বে টেকনিটি আর ফ্রিডম থাকি আছে আর তারখান একো ভয় না করে কিনা বরি বলে থাকি আছে খুলিবি নহলে তারখান পাচা লাগা চিবান কেনকা যায় এই হিসাবতে থাকি দিবলে এই তারখান লাগা আধিকার থাকি আছে হলিবি আমার দেশ ইন্ডিয়ারে সাই জাত হইলে এই একো হিসাব দিবি না থাকে মানে সোসাইটি লাগা নিয়ম হিসাব প্রাবে এনেকাহে চাই থাকি বলে লাগিয়া এইটি হয়ে যায় আর পাচা একটা লাগা জীবন তো কিমান ডর আছে এই একো না জানি আনিমিতে পাচা কানকে এনেকা এবিউজ করিয়া এইটি কব পারি আছে এই নিচিনা কমিউনেল লাগা পলিটিক্স থাকি আনিমিতে নহলে বি সোসাইটি তাদের একো জানগারি ঠিকঠাক না পা আনিমিতে এনেকা বি কব পারি আছে ছোট পাচা খান লাগা আধিকার তারখান লাগা রাইটস তো হইলে কোন পাচা হইলে বি তারখান সার্ভাইভাল করে কিনা থাকি বলে নহলে বি তারখান মন জোর না করিয়া লাগা কাম তো একবার না করো বলে লাগা কই কেনা থাকি আছে এই নিমিত্তে এতিয়া হিসাব করে কিনা চা তো আমার দেশ ইন্ডিয়া এই পৃথিবী পুরাতে সবচেয়ে পিছুওয়ালা ছোট পাচা খানকে কাম করো বলে দিয়া চাইল্ড লেবার থাকিয়া এই রেকর্ড থাকি আছে আমি গান পালপরা চাইলে মানে দেশ একটাতে হান্ড্রেড মিলিয়নস ওপর ছোট বাচ্চা খানবিল এনেকা কাম করে থাকিয়া চাইল্ড লেবার কাম করে থাকি তো চাইলে বেশি আফসোস আর মন দুঃখ লাগা আমি গান কব পড়ে আছে আসল তারখান উমর পনেরো সাল না বংচা তাক তো হেলে স্টাডি করব লাগে নহলে বি বাচ্চা লাগা নিয়ম হিসাবতে তারখান মন শান্তি একো প্রবলেম না থাকি কেন খেলে থাকিয়া লাগা সময় থাকে কিন্তু উল্টা হয়ে গেনা ছোট বাজা কানকে হে আগো পিছিয়ে কাম দি লাগাই গেনা কাম করে থাকিয়া এটা আমি গান কব পড়ে আছে আগো আহি গেনা দোসরা একটা তো চাইলে মানে আমার দেশ ইন্ডিয়াতে বাচ্চা গানবিল লেখাপড়ে না থাকিয়া স্কুল একবার বি না যা চাইলে মানে 74 মিলিয়ন ইমান আমার দেশ পুরা দি থাকি আছে আর এটু নিশ্চিত বি আগো চাই যা দে 74 মিলিয়ন পাচা লাগা নিচে 17 মিলিয়ন পাচা তো হইলে চাইল্ড লেবার জবরদস্তি কাম খুঁড়িয়া এইটু টিকিব পড়ে আছে এইটো কারণে পৃথিবী পুরাতে আমার দেশ ইন্ডিয়াতে সবচেয়ে চাইল্ড লেবার দিয়ে আঁকি থাকি আছে বলে ইয়াদে আমি খান জানি পাই আছে তারখান কাম খুঁড়িয়া লাগা এইটু বি চাইলে মানে একো কন্ডিশন না থাকি কেন কাম খুঁড়িয়া এইটু বি ঠিকি পাই আছে তারখান কাম খুঁড়িয়া লাগা এভারেজ এইটু চাইলে মানে এক দিনতে 12 ঘণ্টা ইমান তো তারখান কাম করে থাকিয়া এইটু জানি পাই আছে ইমান টুক করে কেন কাম করে থাকিলে বি তারখান লাগা এভারেজ স্যালারি তারখান লাগা কমাই তো মহিনাতে কিমান আহে এইটু চাইলে মানে বেশি কমতি মানে এক মহিনাতে 200 টাকা বি নাপংচা ইমান তাক বি আমি খান থাকিব পারি আছে তারখান কাম তো বেশি করে কিন্তু পয়সা তো না কামায় হলে বি তারখান লাগা ইমোশনাল ফিজিক্যাল এবিউজ আর তারখান লাগা মন বিয়া করে দিয়া এই চাইলে মানে বেশি আফসোস কোটা আর মন দুঃখ লাগা কোটা একটা কব পড়ে আছে বাচ্চা তো হইলে 14 ইয়ার্স নাবং জাতক তো হইলে ছোটো বাচ্চা এনেকা তো আমি খান মাতি থাকি এই নিমিত্তে তারখান লাগা ইমোশনাল আলাগ থাকে আর তারখান লাগা ফিজিক্যাল কাউ লাগা তাকত বি কমজোর হয়ে কেনা থাকে এই সময়তে জবরদস্তি কাম ডর খুঁড়ি দিয়া আর আরাম করবলে না দিয়া এই চাইলে মানে আমার দেশ ইন্ডিয়া তো পৃথিবীতে সবচেয়ে আঁকি দিয়ে থাকিয়া এই কই আছে এনেকা ছোট উমর থাকিয়া সময়তে দুঃখ পাই দিয়া আর তারখান লাগা মন খুশি পাবলে না দিয়া এই হলে কেতিয়া বি হারাবলে না পারিয়া ভাবি বলে না পারিয়া জীবানপর এইটুপরা মন দুঃখ হয়ে কেনা থাকিয়া এইটু বি থাকি আছে আর বাচ্চা লাগা মা যদি বি ছোয়ালী বাচ্চাবিল তো হইলে বেশি কমজোর থাকে তারখান তাকতপ্রাবে মানুষকে না বংচা আর তারখান লাগা ইমোশনাল ফিজিক্যাল এই সব চাইলে মানে কমজোর থাকিয়া এই ঠিকই কিন্তু এনেকা কমজোর থাকিয়া লাগা বাচ্চা ছোয়ালী বাচ্চা খানবিল কাম দি লাগাই কেন টুক ঘুরি দি কেন চাইল্ড লেবার লাগা কাম ঘুরি থাকিয়া তো হইলে বেশি বিয়া আছে বলে সব মানুষরা বি ভাবি বলে দরকার লাগে আছে তারখান লাগা কাম ছোয়ালী পাচা খান বেশিরভাগ কাম করে তো হইলে নিজের লাগ খরি হলে বি দুসরা মানুলা কোর্টে হলে বি পাতসাত পানাই থাকিয়া কুকিং আর খর সাবা খুঁড়িয়া পানি পকিয়া মেলে বি নিজের লাগা ফাই ফুইনি খানগে টিনবর সাবলে দিয়া এটু নিচিনা কাম আলাগ আলাগ পিছি থাকেনগে কাম লাগাই কিনা ঘুরি আহি থাকিয়াতো আমি খান কব পড়ে আছে আসল করি কিনা চাইল্ড লেবার এটু হইলে ফ্যাক্টর্স আলাগ আলাগ প্রাবি হয়ে থাকে আমি খান সব মানুষ ঠিকই আছে পিছিওয়ালা ছুটো পাজা খান কাম দি লাগাই থাকিয়াতো হইলে ইকোনমিকলি নইলে বি সোশ্যালি পিছি পারি থাকিয়া বিলাক এদুলা সেকশন বড় ওলাই কিলে মানে তার খান টকা পয়সা না থাকিয়া আর টকিয়া হওয়া নিমিত্তে কাম তো ঘুরি বলে লাগি যা লাগা এটু বি একটা ফ্যাক্টর থাকি আছে এনেকা কাম ঘুরি আহি থাকিলে বি তার খান লাগা কন্ট্রিবিউশন পারি ওয়ার দি সাত হইলে বেশি কম দি এটো ঠিকিব পড়ে আছে কোয়া নিচিনা আমার দেশ ইন্ডিয়াতে চাইল্ড লেবার তো হইলে পৃথিবীতে সবচেয়ে ডরওয়ালা এটু কয়ে কি কারণে আছে কইলে এলিটারেট হওয়া নিমিত্তে লেখাপড়িয়া না থাকিয়া আর এডুকেশন তো কি আছে এটু মাতলাব না জানিয়া নিমিত্তে আর এডুকেশন দিয়ে একু ধ্যান না দিয়া নিমিত্তে এনেকা ছোটো পাচাবিলাকে কাম দি লাগা বলে ওলাই যা এটু ঠিক আছে এটু একলা নহে কেনা কোনবা চাকা পোস্টি চাকা দি হলে বি তোর চাকা আর একু ডেভেলপমেন্ট বা নাবংচিয়া লাগা চাকাবিলাকান দি বেশিরভাগ এনেকাটো ঠিকিব পড়ে আছে মানে স্কুল থাকিয়া নাই করলে ভাতা বলে মন হলে বি স্কুল না থাকিয়া নিমিত্তে এনেকা কামে করে বলে লাগি যা এটু বি একটা ফ্যাক্টরস তো থাকি আছে আগো আমি গান জানিয়া একটা তো হইলে কাস্ট সিস্টেম এটার বি পাচাকানগে কাম দি লাগা বলে ওলাই যা এটু কব পড়ে আছে আমার দেশতে হলে বি কোনবা লাগা স্টেটে হলে কাস্ট সিস্টেম এটু ডরিয়া মানুষ খান লাগা নিচিতে থাকিয়া পুরা কাম করে বলে লাগি যা ছোটো বড় লই কিনা বাবা মা তাক বি ডর মানুষ খানকে সার্ভ করবলে এটু লাগি যা নিমিত্তে বি এনেকাটো কব পড়ে আছে এতিয়া আমার দেশতে পাচাকানবিলাক স্কুল যা নইলে বি তার খান লেখা পড়া জানিয়াতো চাইলে মানে 35-50% ইমানেই পুঞ্চে মানে বাচ্চা লাগা পপুলেশন আঠাতো এতিয়া বি এডুকেশন না জানিয়া এডুকেশন পাবলে না পারিয়াবিলাক থাকিয়া ইয়াদিপরা আমি খান জানিব পারি আছে এটু নিমিত্তে সুপ্রিম কোর্ট বা জাজমেন্ট দিয়া নিচিনা আমার দেশ ইন্ডিয়া পুরাতে বাচ্চা লাগা অধিকারটো কেনেকা বাঁচাই কেনা রাখিব এটু ভাবি কেনা কাম করেছে কলে চাইল্ড লেবার আর বাচ্চা লাগা অধিকারটো ভাল হয়ে কেনা থাকি বলে লাগাবি আমি গান ইয়াতে পড়া পুচি পাই আছে

কোনটো গীত হলে বাজাই দিবি কইগেনা অনুরোধ করে আছে সঞ্জয়। আপনার কারণে মই বাছি লৈ আছে টে আমো গীত গাই আছে অ্যাশ কিং আর সুনিধি চৌহান। মই পুরা বিশ্বাস আছে কি আপনার এই গীত শুনে কিনা খুশি পাব, তো শুনিবি আর এনজয় করবি অ্যাশ কিং আর সুনিধি চৌহান লাভ আস্টে ফিল্ম দাম মারো দাম।

প্রোগ্রামটি এইবার ডিস্ট্রিক্ট গীত দিয়ে আছে জখমি দিল ফিল্মকে গীত গাইছে কুমার সানু আর সাদনা সরগম। আর এই গীত শুনবলে মনোগিনা পছন্দ করে গিনা অনুরোধ করেছে চরাইদেউ সোনারী আসামপ্রা ভাইকন মুন্ডা। আর তারপরা এই গীত স্পেশালি ডেডিকেট করে দিছে সব আর জেস রেগুলার লিসনার্স খানকে কই গিনা লিখি গিনা পাঠাই আছে। ওয়েল ভাইকন মুন্ডা আপনার পছন্দ করা লাগ গীত পি আছে শুনিবি আর এনজয় করবি আর বেশি খুশি আছে কি আপনার সব আর জেস আর সদায় দিন শুনি থাকা রেগুলার লিসনার্স খানকে ইয়াদ করে কিনা মানকে ডেডিকেট করে দিছে। কিন্তু আমি খান একসাথ মিলি কিনা শুনব আর এনজয় করা হব জখমি দিল ফিল্ম কি গীত।

শুনি থকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত দিয়ে আছে মহুরা ফিল্মত আর গাই আছে পঙ্কাজ উদাস আর সাধনা সরগম আর ইটি গীত শুনি বলে মন হয়ে কিনা খানওয়া ডিস্ট্রিক্ট গ্রাম জসবাদী মধ্যপ্রদেশ পর অনুরোধ করে কিনা লিখি কিনা পঠাইছে দুর্গেশ নাগনপুরী রাধেশ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ আর সুরজ কুমার দাকসে যদি আপনার খান ইতালগি বিটিউনে নাচে কইলে মানে শুনিবি আর এনজয় করবি আপনার খান পছন্দ করা লাগ গীত মহরা ফিল্মত

করে বেশি ইয়াদ করে আজি আপনার প্রোগ্রাম দিয়ে আইগিনা সামিল হয়ে গিনা তারকে ইয়াদ করে গিনা আর তারকে গীত ডেডিকেট করে দিয়া তো বেশি খুশি আছে কই গিনা আপনারকে জানাই দিয়ে আছে। তো আপনার পছন্দিতা গীত আছে রেইস ফিল্মকে গীত গায়েছে অরিজিৎ সিং আর হর্ষদীপ কৌর লগা বাস্তে আর এই গীত নফু আর জে নফুকে ডেডিকেট করে দিগিনা আছে কিন্তু আমি খান সফুনি গিনা এনজয় করা হবো।

গুড ইভিনিং, ইটু আকাশবাণী কোহিমা সামলাগা খবর পড়ি আছি মকুং নংলা। পহেলা হেডলাইন্স, চিফ মিনিস্টার নিপি রিবরা লইগিনা ডেলিগেশন বা ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ লগতে চর্চা করেছে। গভর্নর নান কিশোর ইয়াদব রা স্টেট লগা ইস্টার্ন ডিস্ট্রিক্টস আর মিলরিদি আহিয়া মাহিনা যাবলে আছে। গুরু সাংয়ু সাং পোহানের পর পদ্মশ্রী পাইকিনা ঘর ওয়াপাস আহিয়া সময় তার লগতে স্বাগত করেছে। আর স্টেট লেভেল প্যালিয়েটিভ কেয়ার ট্রেনিং কোহিমাদি নার্সেস আর ফিজিওথেরাপিস্ট কারণে শুরু করেছে। ইতিয়া পুরা খবর, চিফ মিনিষ্টার নিপি রিয়ের লগতে ডেপুটি চিফ মিনিষ্টার স্কান ইয়েনথংহ পেটন আর টি আর জেলিয়াংপ্রা ইউনিয়ন

0: হোমেলেষ্টে অমিত শাহ লগতে যাগালে নাই দিল্লীতে লগ করেছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীরিওপ্রা কে মিটিং দিয়ে নাগাল্যান্ড এলাকা শান্তি আর ওয়েলফেয়ার কারণে মামলা দিয়ে চর্চা করেছে। একই সময় শ্রী প্যাটনরা কে এই নিচি এঙ্গেজমেন্টরা সেন্টার আর স্টেট মাজতে মিলমিলাপ আর সমাজ লগা আত্মা তাকত করে দিয়ে আগে বড়াই যাব শান্তি আর মানুষান লগা বালাই দিবলে পারিব। স্টেট লিডার্স দুইটা ব্রাভি ইউনিয়ন মিনিষ্টার লগতে নাগাল্যান্ড কারণে হতাই মদত আর কমিটমেন্ট রাখিয়া কারণে মন খুশি জানাইছে। নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর যাদবরা স্টেট লাগা ইস্টার্ন ডিস্ট্রিক্টস আর মিলোরি ডিস্ট্রিক্টে আহিয়া মাহিনা 5 তারিখ বা 10 তারিখ তাক যাবলে আছে। 6 দিন সাফার সময় দিয়ে গভর্নর বা উন্নতি কামখান চাই যাবলে ডিস্ট্রিক্ট অফিসিয়ালস আর লোকাল স্টেক হোল্ডার্স লগতে বাতচিত করবলে আর রিজন লোক জুড়ে ইস্যুস কান এসেস করবলে আছে। পদ্মশ্রী অ্যাওয়ার্ডে গুরু সাংয়ু সাং পোহনের লগতে তাই নাই দিল্লীপ্রা ওয়াপাস আহিয়া সময় ডিমাপুর এয়ারপোর্টে আজি স্বাগত করেছে যা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাইছে। 81 সাল রিনাউন্ড আও নাগা ফোক আর্টিস্ট উংমা বস্তি মুকুকচং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দ্রৌপদী মর্মরপ্রা সিভিল ইনভেস্টিগেশন সেরেমনি রাষ্ট্রপতি ভবন দিয়ে জুন 23 তারিখ অ্যাওয়ার্ড দিছে। যা আও নাগা ফোক আর্টস ট্রেডিশনাল সংস ডান্সেস আর কালচার খান বাঁচাই কেনা বাড়াই তারা জীবন পুরা কাম করেছে। আফসার দি গোটা করে গুরু পোহনেরা ঈশ্বর লগতে সামান কারণে ধন্যবাদ দিছে আর সেন্টার আর স্টেট সরকার এটার ডিপার্টমেন্ট অফ আর্ট এন্ড কালচার বা মাদা দিয়া কারণে মন খুশি জানাইছে। তারপর কুছে কি ট্রেডিশনাল ফোক আর্টস তো বস্তি এল্ডার্স আর ফোফাদার্স বা তাই উমর সুরু সময় থাকিয়া তাইমরা শিখাইছে আর 2000 ওপর নওজওয়ান লগতে তাইবা শিখাই দিছে। তাইরপা একটা ইনস্টিটিউটও সেন্ট্রাল এসিস্টেন্স পর বানাই কিনা আউ নাগা ট্রেডিশনাল আর্টস তো আহি থাকিয়া জেনারেশনস কারণে বাঁচাই কিনা পড়াই দিব ইচ্ছা জানাইছে।
1: অ্যাওয়ার্ড পাইছে এই নাম দিয়ে সিরগি নহাইলে কোনোবা মঞ্জুর থাকিব এই স্বীকার করবলে একাডেমি একটা কলে কিনা কোন কোন চাকরি হলে তার কারণে লিসন করবলে মন এটা তাকে পাবিছে।
0: গুরু পুঙ্গনের লগতে এয়ারপোর্টে মেম্বার্স খান উংবা সেন্সুত লংচম আর এটা ফেডারেটিং ইউনিটস লগত পারিওয়ার মেম্বার্স ওয়েল উইশার্স আর কিছুমান সাতিয়া খানবার রিসিভ করেছে। তিন টিম রাখিয়া স্টেট লেভেল ট্রেনিং পেইন এন্ড প্যালিয়েটিভ কেয়ার নার্সেস আর ফিজিওথেরাপিস্ট কারণে আজি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোহিমাতে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্যালিয়েটিভ কেয়ার নিচি দিয়ে শুরু করেছে। ট্রেনিং স্পেশালিস্ট খান এইমস দিল্লি আর এইমস যোধপুরব রাখি কেনা 47 জন ভাগ লয়েছে। এই খোলাই দিয়া প্রোগ্রাম দিয়ে এনএইচএম মিশন ডাইরেক্টর ডক্টর কেভি টোয়ে থেয়বরা এলডারলি পপুলেশন বেশি উঠি থাকিয়া আর ক্রনিক বিমার লাগা দুঃখ কারণে প্যালিয়েটিভ কেয়ার লাগা দরকার জানাইছে। তারপর কৈছে কি দুঃখ হালকা করে দিয়া ডিগনিটি রাখিয়া আর পরিবার লাগা মাদাত লগত বিমার ইলাজ করিয়া লাগা দরকার খান জানাইছে। ডাক্তার থেয়বরা কৈছে কি ভালপ্রা শিখাই রাখিয়া ওয়ার্কফোর্সরা কোয়ালিটি সার্ভিস দিবলি আর কেয়ার কিভার্স হেলথ ওয়ার্কার্স ধরাম ইনস্টিটিউশনস আর সিভিল সোসাইটি অর্গানাইজেশনস লগতে কমিউনিটি বা ডাঙর হিসাবে ভাগ লবলি কয়েছে। হসপিস আর প্যালিয়েটিভ কেয়ার নার্স স্পেশালিস্ট হানিফি এফ মেককামওয়েলপ্রা ভাগ লওয়া খান লগতে পেইন সিমটম আর গ্রিফ ম্যানেজমেন্টে লিডারশিপ কাম করে বলে আর বিমার খান লগা জীবন কোয়ালিটি সরকার সুধার করে দি বলে মনোঠাই দিছে। ট্রেনিং জুন 27 তাক রাখিবলে আছে। আকাশবাণী কোহিমারপ্রা আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক স্যান্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কোহিমা দি ফলো করবে। আপনি খানবা এই খবর নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কোহিমারপ্রা শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সামলাগা খবর শুনি আছে। অ্যাডভাইজার ফর নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি NRE পিক্টু শো হেবরা ডক্টর সঞ্জয় ওনিয়েল শো ডেপুটি ডাইরেক্টর জেনারেল ইন্ডিয়ান মিটিওরোলজি ডিপার্টমেন্ট রিজনাল মিটিওরোলজিক্যাল সেন্টার গুয়াহাটী লগতে যা সোমবার লগ করেছে। মিটিংরা মিটিওরোলজিক্যাল স্টাডিজটি চর্চা করেছে আর ডেডিকেটেড এনার্জি মিটিওরোলজিক্যাল সেন্টার কারণে দরকার জানাইছে। অ্যাডভাইজার শ্রীহিপ্রা সেন্টার লাগা মিল মিলাপ কারণে খুশি জানাই কিনা নাগাল্যান্ডে রিনিউয়েবল এনার্জি উন্নতি তাকত করে দি বলে আশ্বাস জানাইছে। অ্যাডভাইজার লগতে NRE সেক্রেটারি লিন্ডা সোলো ডাইরেক্টর NRE জেমস খাল্লা আর ডিপার্টমেন্ট লাগা দোসরা অফিসিয়ালস খান যাইছে।

0: All right, lovelies, it's time to take another call. Hello.
1: हेलो मैम,
0: नमस्कार. गुड इवनिंग सर.
1: नमस्कार जी मैम,
0: ओह हेलो हेलो, हाउ आर यू? किने आसे आपने?
1: हम दमाजी असम से
0: अच्छा, तो कोई दिवो आपने कुंडो गाना होने मन जासे?
1: बोल रहे हो। बिंदल पसंद करी। मैम मैम, इतो जस्मिन किवा इतो सॉन्ग किवा
0: কোনটো গানা?
1: যিকোনো পাৰ হয় এটা শুনাই দিলে হ'ব।
0: খুচি একটা আপুনি কোনোবা আৰ্টিষ্ট লা নাম ক'ব পাৰিব?
1: জাচমিন কি এনেকুৱা থাকিছিলে নামটো?
0: কি লা নাম গ
1: হ'ব দে, আপোনাৰ পচন্দৰ এটা শুনাই দিব।
0: আপুনি এইটো কেনে গানা শুনিব মন যায়? জাষ্টিন লাগে গানা শুনিব?
1: তাৰ গানা অলপ একদম
0: আচ্ছা, এটাই লা গানা ইয়াদি বেশি বেশি রিকুয়েস্ট করে থাকে, আর এই তো গানা তো আছে বেবি গুণা একটা আছে, এই তো হনিও মন যাচ্ছে।
1: হব হব হব,
0: চলো আর এই তো কোনো বাকি ডেডিকেট করবো মন যাচ্ছে।
1: হয় আমার বহুত লগরিয়া থাকিছে, আমার বিলেখের লগে আমার আছে সবচেয়ে পেহেলে রসগোল্লা মিঠা, যোগেন্দ্র রংটি, জিতেন্দ্র দাস, রমেশ পাত্র, ফাইকন মুন্ডা, অমল বসুমতারি, চন্দ্রকান্ত টায়েব, বিনোদ গগৈ, রজিত কুমার হরণ্যা, আর থাকিছে আমার সন্ধ্যা রানী গগৈ, সোনারাম লালন, সবকে ডিনকেট করেছি ম্যাম। আর আপনাকে
0: থ্যাংক ইউ সো মাচ। তো শুনিবি আর এনজয় করবি, আর কল করে নিবি, বেশি খুশি আছে।
1: ধন্যবাদ ম্যাম।
0: ধন্যবাদ। All right, lovelies, Justin Bieber and Ludacris with the song Baby.

0: on.
1: Hello, lovelies. Let's see who our next caller is. Hello.
2: Good evening, ma'am.
1: Good evening. Yeah, tell me your good name.
2: Bhaikan Munda, district Chira Desanari, Assam Press.
1: Oh, Bhaikan Munda. Kini gasto?
2: Mor ekdom bhalo ache. Apni kini gasto aji?
1: Ekdom thik-thak ache. To koi dibe aji rati kondo kana bajai dibo apni?
2: Britney Spears. Agaste to lucky.
1: Britney Spears laga gana lucky na?
2: Hoi hoi.
1: Chalo, mu bajai dibo. To aro koi dibe apni kono ek dedicate kuro mon jase to kana no? বেশি ভাল আছে আপনি ইয়াত করবো পারা তো আমি লিসনার্স কান তো আপনি শুনিবি আর এনজয় করবি আমি ইয়া বাজাই দিব আর ইয়া কল করে নিবি বেশি খুশি আছে ভাল রাত মানিবি ঠিক আছে
2: ওকে থ্যাংক ইউ
1: ওয়েলকাম অলরাইট উই হ্যাভ হিয়ার ব্রিটনি স্পিয়ার্স উইথ দ্য সং লাকি
3: Hi, what's up? This is Britt, and I'm not in right now, so do your thing.
4: Beep! Nerd.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এন টি ই পি বার দিয়েছে।